0: ছিলেন সুপ্রীতি মিশ্র। রাজ্য সরকারের দুই বছর পূর্তি অবসরে আবার 24 তারিখ বুধবার দিন সারা রাজ্যে সহরাঞ্চল জনসম্পর্ক কার্যক্রম হব। গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগ তরফ হবারকে এই কার্যক্রম জড়িয়ে রাজ্যে নাগরিক সম্পর্ককে বরকস করবার, সহরী বিকাশ ও সফলতা প্রদর্শন ও জনভাগিদারীকে বড়াবার লক্ষ্য রাখা যাইছে। রাজ্যস্তরীয় মুখ্য কার্যক্রম পুরী টাউন হল ঠানে বিভাগীয় মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র উপস্থিতি হব। রাজ্যের সবু মহানগর নিগম, পৌরপালিকা ও এনএসি মানকে এই কার্যক্রম করা যাবা, বিকশিত ওড়িশা লাগি জনভাগিদারী, সশক্ত নাগরিক, সমাবেশী সহর, স্থায়ী সহরাঞ্চল বিষয়বস্তু উপরে আধারিত এই অভিযানটি পিইবার পান, পরিমল, ঘর, পরিবহন ও ডিজিটাল শাসন ক্ষেত্রটি হইতিবা অগ্রগতি প্রদর্শিত হবা। জাহাজ নির্মাণ ক্ষেত্রটি গোটে নূয়া নজরিয়া সহিত ভারত আগকে বড়ুছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কইছেন। পশ্চিমবঙ্গর কলকাতা ঠানে গলাকাল স্বদেশী জ্ঞান কৌশল তৃতীয় তিনটা যুদ্ধ জাহাজকে নৌসেনাতে সামিল করবার সহিত শ্রী মোদি কইছেন, কেন্দ্র সরকার গলা 12 বছরে ভিন ভিন ক্ষেত্রন বহুটি নীতিগত সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। নৌসেনাতে তিনটা যুদ্ধ জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্রয় সামিল করা যাইছে। তামিলনাড়ুর তিরুভাল্লুর হইতিবা এমোনিয়া গ্যাস লিক দুর্ঘটনাটি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গভীর শোক প্রকাশ করেছেন। মৃত শ্রমিকমানকর পরিবারকে মুখ্যমন্ত্রী সমবেদনা জনাবার সহিত আহত ওড়িয়া শ্রমিকমানকর আশু আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রীঙ্কর নির্দেশটি মুখ্য শাসন সচিব অনু গর্গ তামিলনাড়ু মুখ্য সচিবঙ্কর সহিত কথা হইকরি ওড়িয়া শ্রমিকমানকর দরকারি চিকিৎসা ও সাহায্য বাবদে আলোচনা করেছেন। দুর্ঘটনাগ্রস্ত শ্রমিক ও সেমানকর পরিবার লোকঙ্কু দরকারি সহযোগ যোগাই দেবার লাগি ওড়িশার তিনজন বরিষ্ঠ অধিকারী তিরুভল্লুর যাইছেন। ইতার সহ রাজ্য সরকার তামিলনাড়ু প্রশাসন সঙ্গে নিরন্তর যোগাযোগ অছন। ভোটর তালিকা স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়া শেষ ক্ষেপে পৌঁছিবু মুখ্য নির্বাচন অধিকারী আর এস গোপালন গলাকাল ভুবনেশ্বর মহানগর নিগম অধীন বা ডিজিটাইজেসন কেন্দ্র পরিদর্শন করছেন। রাইজে এপ্তক 3,30,00,000 ভোটরক পরিগণনা ফর্ম বটা সরিছে, যেটাকি 99.75% আয়। সেথির ভিতরু 81.23% ফর্মর ডিজিটাইজেসন কাম শেষ হয়েছে। বাকি সবু কামকে যুদ্ধকালীন ভিত্তি সারবারকে সে নির্দেশ দিয়েছেন। সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া লাগি সবু যোগ্য ভোটর মান না তালিকাটি রহবার সুনিশ্চিত করা যাও বলে শ্রী গোপালন কইছেন। আবার 28 তারিখ ভিতরে সবু সংশোধন কাম সারবার উপরে সে জোর দিয়েছেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসই 12 শ্রেণীর উত্তর খাতা যাঞ্চ ও পুনঃ মূল্যায়ন ফলাফল বাহার করবার মূল করেছে। এপ্তক মোট আবেদনর 87% নু অয়েতকা ফলাফল খেপ খেপ করে ঘোষণা করেসারছে বলে বোর্ড তরফ কুয়াযাইছে। ছাত্রছাত্রীমানে আবেদনর স্থিতি বাবদে results.digilocker.gov.in ওয়েবসাইট নু যাঞ্চ করিপারবে। সম্বলপুর জেলা জমেনকিরা ব্লক পরিসন্ন গলা 18 তারিখ নু মূল হইতিবা বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রম গলাকাল উদযাপিত হইযাইছে। উদযাপনী সমারোহতে পঞ্চায়েতিরাজ মন্ত্রী রবিনারায়ণ নায়ক মুখ্য অতিথি ভাবে যোগ দেইকরি কেন্দ্র সরকারঙ্ক 12 বছর আও রাজ্য সরকারঙ্ক 2 বছর উপলব্ধি বাবদে আলোচনা করিলে। এই অবসরে মন্ত্রী শ্রী নায়ক হিতাধিকারীমানঙ্কু ভিন ভিন সাহায্য বিল বাটিলে। ইতার সহ চাষী, সমাবেশী, সমাজসেবী, অবসরপ্রাপ্ত শিক্ষক আও এসএসজি গ্রুপমানঙ্কু বিল সম্মানিত করা যাইথিলা। মনুষ সমাজ লাগি জঙ্গল গুরুত্ব বাবদে লোক সচেতন করবার লক্ষ্যটি ফি বছর আজির দিনকে বিশ্ব বৃষ্টিপুষ্ট অরণ্য দিবস ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে ভাবে পালন করা যাচ্ছে। বৃষ্টিপুষ্ট জঙ্গলকে সুরক্ষা দেওয়াটা এই দিবস পালনর মূল লক্ষ্য আয়। পরিবেশকে প্রদূষণমুক্ত করবার ও বর্ষা পানিকে নিয়ন্ত্রণ করবার দিকে এই জঙ্গলর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ନ୍ୟୁଜିଲାଣ୍ଡର ହୋଇଥିବା ଏଫ୍ଆଇଏଚ୍ ନେସନ୍ସ କପ୍ ମହିଳା ହକି ପ୍ରତିଯୋଗିତାଟି ଭାରତ ଚାମ୍ପିୟନ୍ ହୋଇଛି। ଭାରତ ପୂରା ପ୍ରତିଯୋଗିତାଟି ଗୋଟେ ବି ମ୍ୟାଚ୍ ନାଇଁ ହରିକରି ଫାଇନାଲ୍ଟି ଘରୋଇ ଦଲକେ 2-0 ଗୋଲ୍ଟି ହରେଇକରି 2 ନମ୍ବର ଥର ଲାଗି ଚାମ୍ପିୟନ୍ ହୋଇଛି। ପହିଲା ଥର 2022 ଉଦ୍ଘାଟନୀ ସଂସ୍କରଣଟି ବିଲ୍ ଭାରତ ଚାମ୍ପିୟନ୍ ହୋଇଥିଲା। ଭାରତୀୟ ମହିଳା ଦଳର ଏହି ସଫଳତା ଲାଗି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆଉ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍। ପାଣିପାଗ ରାଜ୍ୟ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ସକ୍ରିୟ ରହିଛି। କାଲବୈଶିକ ପ୍ରଭାବଟି ଭିନ୍ ଭିନ୍ ଜିଲ୍ଲାନ ବର୍ଷା ହୋଇଯାଇଛି। ଏବେ 24 ଘଣ୍ଟା ଭିତରେ ଉତ୍ତର ଓଡ଼ିଶା ଓ ଦକ୍ଷିଣ ଉପକୂଳ ଓଡ଼ିଶାର କେତେଟା ଜାଗାନ ହାଲକାନୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହେବ ବୋଲି ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ତରଫ ଅନୁମାନ କରାଯାଇଛି। ଇତାର ସହିତ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଜିଲ୍ଲାମାନଙ୍କ ସହିତ ରାଜ୍ୟର 22ଟା ଜିଲ୍ଲାନ ଧୂକାଗଡ଼ି ସହିତ ଚଡ଼କ ମାରିକରି ବର୍ଷା ହେବ। ସେଆଡ଼େ ଆଇବା 6-7 ଦିନ ତକ ରାଜ୍ୟ ସବୁନୁ ଯହ ତାପମାତ୍ରାଟି କେନ୍ସି ପରିବର୍ତ୍ତନ ଦେଖା ନାହିଁ ଦିଏ ବୋଲି ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ତରଫ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ଏଥିରେ ଆଞ୍ଚଳିକ ଖବର ଇନ ଶେଷ ହେଲା। ଆରବଲର ଆଞ୍ଚଳିକ ଖବର ଶୁଣିପାରିବେ ରାତି 7:02। ଜୁହାର।
1: प्रसार भारती के पास है भारतीय संस्कृति की अनमोल धरोहर। इसमें शामिल हैं शास्त्रीय संगीत, नृत्य, साहित्य, नाट्य विधाएं, धारावाहिक, वृत्तचित्र और अन्य दुर्लभ रिकॉर्डिंग। और अब आप आकाशवाणी और दूरदर्शन के खजाने की डीवीडीज और सीडीज हासिल कर सकते हैं भारत में अपने संग्रह के लिए। प्रसार भारती के कार्यक्रमों का खजाना अगर है आपको पाना, तो लॉग ऑन कीजिए www.prasarbharatiarchives.co.in। याद रहे www.prasarbharatiarchives.co.in।

0: সম্বলপুরী আঞ্চলিক সংবাদ শুনিলে আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় সকাল ছটা বাজি পঞ্চাবন মিনিট হওয়া যাচ্ছে শুনন্তু সংস্কৃতরে সংবাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর
1: সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচিকা সাধনা শর্মা। অথ বার্তাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবদত ইয়ত আধুনিকে বিশ্বস্মিন সামুদ্রিক শক্তিহি রাষ্ট্রস্য সামরিক প্রভাবস্য প্রমুখা আধার অস্তি। কলকাতায়াম শ্যামা প্রসাদ মুখার্জি জলপোত স্থাত্রে তেন স্বদেশ নির্মিতাঃ ত্রয়ঃ নৌ সৈনিক পোতাঃ INS দুনাগিরিঃ INS সংশোধকঃ INS অগ্রয়শ্চ ভারতীয় নৌসেনায়ই সমর্পিতাঃ।
2: INS विक्रांत से लेकर आज तक की यात्रा केवल नए युद्ध पोतों की यात्रा नहीं है, यह भारत की बढ़ती आत्मनिर्भरता की यात्रा भी है। इनका निर्माण भारत में हुआ है, इनकी डिजाइन भारत में तैयार हुई है, इनके निर्माण में भारतीय उद्योगों की प्रतिभा लगी है और यही नए भारत की सबसे बड़ी ताकत है।
1: तीन उक्तम यत एतेषां पोतानां निर्माणे द्विशताधिकाः सूक्ष्म लघु मध्यमोद्यमाः योगदानम् अकुर्वन्। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক বর্ষস্য অন্তারাষ্ট্রিয় যোগ দিবসস্য বৈশ্বিক উৎসব রূপেণ আয়োজনার্থম বিশ্বস্য জনান প্রতি কৃতজ্ঞতাম ব্যক্তবান। তেন উক্তম যত যোগঃ বিভিন্নেষু দেশেষু সমাজেষু চ স্থিতান জনান স্বাস্থ্য কল্যাণয়োঃ সমান লক্ষ্যে সংযোজয়তি। প্রধানমন্ত্রী এতত বিশ্বস্য কৃতে প্রেরণাদায়কম অস্তি ইতি অবদত। রাষ্ট্রপতিঃ দ্রৌপদী মুর্মুঃ কুনো রাষ্ট্রিয় উদ্যানস্য ভ্রমণম করিষ্যতি। রাষ্ট্রপতিঃ দ্রৌপদী মুর্মুঃ মধ্যপ্রদেশস্য কুনো ন্যাশনাল পার্ক ইত্যস্য রাষ্ট্রিয় উদ্যানস্য ভ্রমণম করিষ্যতি। সা প্রজেক্ট চিতা ইতি যোজনায়াঃ প্রগতিঃ সমীক্ষাম করিষ্যতি তথা চ ব্যাঘ্রপালকৈঃ বন কর্মচারিভিঃ স্থানীয় জনৈশ্চ সহ সংবাদম করিষ্যতি। আধিকারিণাম অনুসারেণ ভারতে সম্প্রতি পঞ্চশতাধিকাঃ ব্যাঘ্রাঃ সন্তি, তেষু অধিকাংশতঃ কুনো রাষ্ট্রিয় উদ্যানে বসন্তি। ভারতম অদ্যারভ্য নবদিল্ল্যাম ব্রিক্স রাষ্ট্রাণাম রাষ্ট্রিয় সুরক্ষা পরামর্শদাতৃণাম দ্বিদিবসীয় সম্মেলনস্য আয়োজনম করোতি। অস্য অধ্যক্ষতাম অজিত ডোভালঃ করিষ্যতি। নীট UG ষড়বিংশত্যুত্তর দ্বিসহস্র পুনর্পরীক্ষা সুদৃঢ় সুরক্ষা ব্যবস্থায়াম সুসম্পন্না। রাষ্ট্রীয় পরীক্ষা অভিকরণস্য অনুসারেণ দেশে বিদেশে চ স্থিতেষু চত্বারিংশত অধিক চতুশ্শতোত্তর পঞ্চসহস্র পরীক্ষা কেন্দ্রেষু লক্ষশঃ অভ্যর্থিনঃ সহভাগিনঃ অভবন্। দিব্যাঙ্গ অভ্যর্থিভিঃ সহ সর্বেষাং পরীক্ষার্থীনাম সুবিধার্থাঃ বিশেষ ব্যবস্থাঃ অপি কৃতাঃ। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড ইত্যনেন দ্বাদশ শ্রেণ্যাঃ উত্তর পুস্তিকা সত্যাপনস্য পুনর্মূল্যাঙ্কনস্য চ পরিণামাঃ ক্রমশঃ প্রকাশিতাঃ। মণ্ডলেন প্রাপ্তেষু উক্তম যত প্রাপ্তেষু আবেদনপত্রেষু সপ্তাশীত্যধিক শতম প্রতিশতম পরিণামাঃ ঘোষিতাঃ সন্তি, অবশিষ্ট পরিণামাঃ অপি শীঘ্রমেব চরণবদ্ধরীত্যা প্রকাশ্যন্তে। ছাত্রাঃ স্ব আবেদনস্য স্থিতিম ডিজি লকার পটলে পরীক্ষিতুম শক্নুবন্তি। মণ্ডলেন নিষ্পক্ষতাম শুদ্ধতাম চ সুনিশ্চিত্য সর্বাঃ প্রক্রিয়াঃ সাবধানতয়া সম্পন্নাঃ ইতি উক্তম। ছাত্রাঃ মিথ্যা প্রচারেষু সামাজিক মাধ্যমেষু প্রসারিতান অপ্রামাণিক সন্দেশান চ ন বিশ্বসন্তু ইতি কেবলম CBSE ইত্যস্য আধিকারিক সূচনাঃ এব অনুসরন্তু ইতি পরামর্শঃ দত্তঃ। তামিলনাড়ু রাজ্যস্য পেরিয়াপালম ক্ষেত্রে স্থিতায়াম সামুদ্রী খাদ্য নির্যাত সমবায়ে অমোনিয়া বায়ুঃ স্রবণ ঘটনায়াম সপ্তজনাঃ মৃতাঃ, সপ্তত্যধিকাঃ শ্রমিকাশ্চ প্রভাবিতাঃ জাতাঃ। घटनास्थले उत्थार चिकित्सा कार्याणि निरन्तरं प्रचलन्ति राष्ट्रिय आपद मोचन बलस्य तथा रासायनिक जैविक परमाणु आपदा विशेष दलानां च सदस्याः त्वरितं आपद उत्थार अभियानं आरब्धवन्तः मुख्यमंत्री सी जोसेफ विजयः उच्चस्तरीय अन्वेषणस्य आदेशं दत्त्वा त्रिसदस्यीयां समितिं नियुक्तवान् फीफा विश्व कप चषके केप वर्डे उरुग्वे च अनयोः दलयोः स्पर्धा तत्र द्वि द्वि अंकेन समतायाम् अभवत् इति वार्ता
3: आकाशवाणी राउरकेला वर्तमान आसन्तु शुणिबा एहि अधिवेशनरे प्रसारित होउथिबा कार्यक्रम सम्पर्करे सूचना आज सकाळ 7:25 रे सूचना मूर्छना सुगम संगीतर समय रहिछि सकाळ 8:30 रे कंठशिल्पी हेले प्रणव किशोर पटनायक एवं नीरज नलिनी कुमार बण पहाड़र गीत शुणिपारे सकाळ 8:45 रे एक क्रम रे आज रहिछि ओराम गीत परिवेषण करिछन्ति सुनीता कुजूर एवं साथी सिने संगीतर समय रहिछि सकाळ 10 रे दिन 12 रे प्रायोजित कार्यक्रम एनसीआरटी उमंग्र शुणिपारे 1311तम भाग ଏଇଥିଲା ଶ୍ରୋତବନ୍ଧୁ ଆଜି ସକାଳେ ପ୍ରସାରିତ ହେଉଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ବର୍ତ୍ତମାନ ସନ୍ଧ୍ୟାର କେତୋଟି ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମର ସୂଚନା ସନ୍ଧ୍ୟା 5:00 ଆରତୀଟି ରହିଛି ଭକ୍ତିଗୀତ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତର ସମୟ ରହିଛି ସନ୍ଧ୍ୟା 5:20 5:30 ନାରୀ ମହଲ ଆଜି ଏଥିରେ ରହିଛି ଏକ ଆଲୋଚନା ବିଷୟ ରହିଛି ଇଞ୍ଜିନିୟରିଂ କ୍ଷେତ୍ରରେ ନାରୀ ଆଲୋଚନାରେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ନିରୁପମା ଦାସ ହିନ୍ଦୀ ଭକ୍ତିଗୀତ ଶୁଣିପାରିବେ ସନ୍ଧ୍ୟା 6:10 ରାତି 7:25 ଜିଲ୍ଲା ହାଲଚାଲ ଏହି କ୍ରମରେ ଆଜି ରହିଛି ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ ରାତି 7:30 ଖେତ ଖମାର ସିନେ ସଙ୍ଗୀତର ସମୟ ରହିଛି ରାତି 8:00 ରାତି 10:00 ଝୁମ୍ ତାନାନା ରାତି 10:30 ଶାସ୍ତ୍ରୀୟ ସଙ୍ଗୀତ କ୍ରମରେ ଆଜି ଶୁଣିବେ ଶରଦ ବାଦନ ଉସ୍ତାଦ ଅମଜାଦ ଅଲ୍ଲୀ ଖାନଙ୍କ ଠାରୁ ରାଗ ସ୍ୱର ସମୀର ଏଇ ଥିଲା ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଆଜି ପ୍ରସାରିତ ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲେ କରି ପ୍ରଚାର କରୁଛୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ

নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আজির সূচনা মূর্ছনা কার্যক্রমকু। কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনারে মু সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির সূচনা মূর্ছনা কার্যক্রমরে স্থান পাইছি বিষ্ণুপ্রিয়া বেহেরাঙ্ক আলোচনা মাঙ্ক নামরে গছটিয়ে। কার্যক্রম সম্পর্কিত সূচনা এবং যোগ সম্পর্কিত সূচনা।

শ্রোতাবন্ধু, বৃক্ষ হি জীবন, একথা আমি জানন্তি। কারণ আমার জীবন ধারণ পাই আবশ্যক হেউথিবা অম্লজান এই বৃক্ষরু মিলি থাকে। বৃক্ষ ফুল ফল জালেনি সহ ছাই মধ্য প্রদান করি থাকে। বৃক্ষ পরিবেশকু শীতলতা প্রদান করিবা সহ বর্ষা করাইবারে মধ্য সহায়ক হয়ে থাকে। তেণু পরিবেশ সন্তুলনরে এবং আম জীবনরে

শ্রোতা বন্ধু, এবে রয়েছে যোগ সম্পর্কিত সূচনা। শ্রোতা বন্ধু, শরীরকে সুস্থ রাখিবারে যোগ সহায়ক হয়ে থাকে। নিয়মিত যোগাভ্যাস দ্বারা আমি নিরোগ রহিথান্তি। তেবে সবু যোগঠারু অধিক মহত্বপূর্ণ হেউচি সূর্য নমস্কার। শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার ব্যক্তিকে সম্পূর্ণ নিরোগ রাখিবারে সহায়ক হয়ে থাকে। এহা পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সমস্ত উপযোগী। রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি পাই সূর্য নমস্কার হেউচি সর্বোত্তম যোগাসন। সকালে নিয়মিত ভাবে 3-4 থর এহা করিবা অত্যন্ত লাভদায়ক অটে। সূর্য নমস্কার মাধ্যমে আপনকর শ্বাসক্রিয়াকে সংশোধন করে রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করা যাই পারিব। ভুজাঙ্গসন মধ্যে রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি পাই অত্যন্ত লাভদায়ক। এহাকু কোব্রা পোজ মধ্যে কোহা যায়। ভুজাঙ্গসন সূর্য নমস্কার গোটিয়ে অংশ। এহাকু নিয়মিত করিবা দ্বারা রোগ প্রতিরোধক শক্তি সুদৃঢ় রহিথায়। ত্রিকোণাসন মাধ্যমে আমি আমার প্রতিরক্ষা প্রণালীকে মধ্যে উন্নত করে পারিবা। এই স্থিতিকে ত্রিরঙ্গা স্থিতি মধ্যে কোহা যায়। এহা কেবল পেট সম্বন্ধীয় সমস্যাকে দূর করে না, বরং এহা আপনক হজম প্রক্রিয়ারে উন্নতি করে রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করিবারে সাহায্য করিথায়। তাড়াসন মাধ্যমে রোগ প্রতিরোধক শক্তি মধ্যে মজবুত হয়ে থাকে। এই স্থিতিকে মাউন্টেন পোজ মধ্যে কোহা যায়। এই আসনর সবুঠারু গুরুত্বপূর্ণ কথা হেউচি আপন এহাকু দিনর যে কোনসি সময়রে করি পারিবে। চাপ রহিবা কারণরু মধ্যে ব্যক্তির রোগ প্রতিরোধক শক্তি কমি থাকে। এই পরিপ্রেক্ষীরে শশাঙ্কসন আপনকু চাপরু মুক্তি দেইথায়।

পরবর্তী গীত শ্রীদেবী এবং জলি মুখার্জীঙ্ক কণ্ঠরে আনন্দ বংশীক রচনার শিভহরিঙ্ক সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র চাঁদিনী।

পরবর্তী গীত অনুরাধা পড়বাল এবং বাবলা মেহতাঙ্ক কণ্ঠরে সমীরক রচনার চলচ্চিত্র দিল হে কি মানতা নহিঁ।

শ্রোতা ভী আজির সময় তো সূচাই দে কার্যক্রমকে এইটি রক্ষা পুঁ আসবা আউ এক নূতন আলোচনাকে এবে আপনার রেডিও সাথী বিদায় দিও রুচি নমস্কার।

0: শ্রোতন্ধু, এটি শেষ হল হিন্দি ভজন গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। বর্তমান আসন্তু শুনিবা সংস্কৃতি সম্বাদ রিলেকরি প্রচার করছু আকাশবাণী দিল্লী। পরে পরে শুনিপারিবা যুবশক্তি কার্যক্রম আকাশবাণী কটক।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। আদৌ মুখ্য বার্তাঃ। পশ্চিমবঙ্গে ভাজপা নেতৃত্বে সর্বকারেণ প্রথমম পূর্ণ অর্থসংকল্পনাপত্রম উপস্থাপিতম, যস্মিন সামাজিক কল্যাণম, আধারভূত সংরচনা বিকাশম, আজীবিকা সৃজনম সমেত্য অনেকাঃ মহিলা কেন্দ্রিত যোজনাঃ সন্তি ঘোষিতাঃ। সুরক্ষা সমাহ্বানানাম বিষয়ে চর্চয়িতুম নবদিল্ল্যাম অদ্য ব্রিক্স রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতৃণাম সম্মেলনম সমারব্ধম। আর্থিক সম্বন্ধান ইতোপি সুদৃঢ়ীকর্তুম বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করঃ স্বকীয়েন সমকক্ষেণ সহ চর্চার্থম মঙ্গোলিয়া দেশম সম্প্রাপ্তবান। ভারতীয় ঋতুবিজ্ঞান বিভাগেন অদ্য অসম মেঘালয় রাজ্যয়োঃ কৃতে অতিবৃষ্টেঃ পূর্বানুমানম প্রকটিতম। অপি চ অস্য বর্ষস্য ফিফা বিশ্বকাপ ক্রীড়ায়াম আর্জেন্টিনা দলম অদ্য রাত্রৌ আমেরিকা দেশস্য আর্লিংটন নগরে গ্রুপ জে ক্রীড়ায়াম অস্ট্রিয়া দলম সম্মুখীকরিষ্যতি। অথ বার্তাঃ বিস্তরেণ। ভাজপা নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রশাসনেন অদ্য প্রবর্তমান বিত্তীয় বর্ষস্য কৃতে স্বীয়ম প্রথমম পূর্ণ অর্থসংকল্পনাপত্রম প্রস্তুতম। অস্মিন পত্রে সামাজিক কল্যাণম, আধারভূত সংরচনা বিকাশম, বৃত্তি সৃজনম চ মহিলা কেন্দ্রিত যোজনাঃ বিশেষরূপেণ প্রাধান্যম প্রাপ্তাঃ সন্তি। বঙ্গালস্য বিত্তমন্ত্রী স্বপন দাসগুপ্তা সপ্তুত্তর ষট সহস্র কোটি রূপ্যকাণাম অর্থসংকল্পনা পত্রম উপস্থাপয়ন এতত বিকশিত বঙ্গাল নির্মাণস্য মার্গচিত্রমিতি অবদত। তেন স্পষ্টীকৃতম যত রাজ্যস্য উপরি বর্তমানকালীনম ঋণম অষ্টলক্ষ কোটি রূপ্যতোপ্যধিকম অস্তি, অতঃ বিত্তীয় অনুশাসনম অস্মাকম অত্যন্তম মুখ্যা প্রাথমিকতা অস্তি। অর্থসংকল্পনায়াঃ প্রমুখাসু ঘোষণাসু বিদ্যতে বৃত্তিয়াবসরাঃ। রাজ্যে রিক্ত একলক্ষ সর্বকারীয় পদেষু নিযুক্তিম করিষ্যতে, যস্মিন বিংশতি সহস্র আরক্ষক পদানি তথা পঞ্চাশত সহস্র শিক্ষক পদানি সম্মিলিতানি সন্তি। এতেষু রিক্তেষু পদেষু ত্রয়স্ত্রিংশত প্রতিশতম স্থানম মহিলাভ্যঃ আরক্ষিতম ভবিষ্যতি, সহৈব দশ প্রতিশতম অতিরিক্ত আরক্ষণম অগ্নিবীরেভ্যঃ নির্ধারিতম কৃতম। নবদিল্ল্যাম ব্রিক্স সংঘটনস্য রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতৃণাম দ্বিদিবসীয়োপবেশনম অদ্য সমারব্ধম। ভারতস্য রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাত্রী অজিত

0: অফ ফেলোশিপ, জেআরএফ, আসিষ্টান্ট প্রফেসর পদবী এবং পিএইচডি পাঠ্যক্রমে প্রবেশ পাই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এনটিএ ওয়েবসাইট্রে পরীক্ষা পাই আডমিট কার্ড উপলব্ধ রয়েছে। তবে পরীক্ষা পূর্বরু প্রদত্ত সমস্ত বিবরণীকে সম্পূর্ণভাবে পড়ি অবগত হওয়ার এনটিএ পরামর্শ দিয়েছে। নিট পুনঃ পরীক্ষা পাই আরআই অমিন পরীক্ষাকে পরিবর্তন করা যাইতিবা নেই রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কইছন্তি। আসন্তা 28 তারিখে ওএসএসএসসি পক্ষরু এই পরীক্ষা করা যিব। তবে আবেদনকারীক সুবিধাকে দৃষ্টি রাখি পুনর্বার তারিখ পরিবর্তন হয়ে পারে। এর পুনঃ বিচার পাই আজি ওএসএসএসসি সহ আলোচনা করা যিব বলি মন্ত্রী শ্রী পূজারী কইছন্তি। রাজ্যের সহরাঞ্চল গৃহ নির্মাণ, নগর যোজনা এবং জমি পরিচালনা ব্যবস্থাকে অধিক সুদৃঢ় করা সরকারঙ্ক পক্ষরু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাইছে বলে গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র কইছন্তি। ওড়িশা আপার্টমেন্ট অধিনিয়ম 2023 সফল কার্যকারিতা পাই সরকারঙ্ক পক্ষরু স্বতন্ত্র নির্দেশনামা জারি করা যাইছে, যাহা আপার্টমেন্ট মালিক, ডেভেলপর এবং নিয়ামক কর্তৃপক্ষঙ্ক সমস্যাকে সমাধান করিবারে সহায়ক হব। বিভাগ পক্ষরু আপার্টমেন্ট পঞ্জীকরণ নিমন্তে এক স্বতন্ত্র মার্গদর্শিকা জারি করা যাইছে, যেউথিরে আবাসিক, ব্যবসায়িক এবং মিশ্রিত ব্যবহার ভিত্তিক আপার্টমেন্ট প্রকল্পগুলিকর পঞ্জীকরণ ব্যবস্থা সরল হয়েছে। পারিবারিক ভাগবণ্টা জনিত সবডিভিজন পাই লেআউট অনুমোদন পাই আবেদনর আবশ্যকতাকে উচ্ছেদ করা যাইছে এবং 500 বর্গমিটরু কম থিবা প্লটগুলিকর সবডিভিজন পাই কেতক শর্ত সাপেক্ষ এককালীন রিহাতি প্রদান করা যাইথিবা মন্ত্রী সূচনা দেইছন্তি। গঞ্জাম জেলার জনে ব্যক্তিঙ্ক বিদ্যুত আঘাত ও অন্য জনকর দুর্ঘটনার প্রাণহানি ঘটিছে। ঘটনার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি দুঃখ প্রকাশ করা সহ মৃতকঙ্ক আত্মীয়ঙ্ক পাই রিলিফ পাণ্ঠি 4 লক্ষ টঙ্কা লেখায়ে সহায়তা রাশি ঘোষণা করিছন্তি। জঙ্গল ভলি প্রাকৃতিক সম্পদর সুরক্ষা, পুনরুদ্ধার এবং এথিপ্রতি জনসচেতনতা সৃষ্টি লক্ষ্য নিয়ে আজ বিশ্ব বর্ষাবন দিবস পালন করা যাচ্ছে। জঙ্গলগুড়ি মধ্যে সবুঠার জীবন্ত এবং অত্যন্ত উপাদেয় বাসস্থলী ভাবে বর্ষাবনকু গ্রহণ করা যাইথায়। এহা এভলি এক সবুজ বলয় যেউঠারে বর্ষসারা অত্যধিক বৃষ্টিপাত হইথায়। এই জঙ্গলাঞ্চলগুড়ি বায়ুমণ্ডল বিপুল পরিমাণর অঙ্গারকাম্ল শোষণ করে প্রচুর অম্লজান পরিত্যাগ করে, তেণু বর্ষাবণকু পৃথিবীর ফুসফুস কুহযায়। চলিত বর্ষ আম ভিতরে জঙ্গল প্রসঙ্গ আধাররে এই দিবস পালন করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন স্থানের যুগ্ম জন অভিযোগ শুনানি শিবির অনুষ্ঠিত হয়ে যাইছে। নয়াগড় জেলা ওড়গাঁ ব্লকরে অনুষ্ঠিত শিবিরে 62 মামলার তুরন্ত সমাধান করা যাইথিলা। সুবর্ণপুর জেলা উলুন্ডা ব্লকর খেমলায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত শিবিরে 71 অভিযোগের শুনানি করা যাই তুরন্ত সমাধান পাই বিভাগীয় অধিকারী মানুষ নির্দেশ দিয়া যাইছে। কেন্দ্রাপড়া জেলা পট্টামুন্ডাই ব্লক কার্যালয়ে আয়োজিত শিবিরে 18 মামলার তুরন্ত সমাধান করা যাইথিবা বেলে 4 জন হিতাধিকারী মুখ্যমন্ত্রীর রিলিফ পাণ্ঠি আর্থিক সহায়তা প্রদান করা যাইছে। রায়গড়া জেলা কলনরা ব্লক সম্মিলনী কক্ষে আয়োজিত শিবিরে 4 জন রেডক্রস পাণ্ঠি 28,000 টাকার সহায়তা রাশি প্রদান করা যাইছে। ପାଣିପାଗ ଉତ୍ତର ବଙ୍ଗୋପସାଗରରେ ଆସନ୍ତା 15 ଦିନ ମଧ୍ୟରେ 2 ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ସୃଷ୍ଟି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଭୁବନେଶ୍ୱରସ୍ଥିତ ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ରର ସୂଚନା ଅନୁସାରେ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ଆଜି ବଲାଙ୍ଗୀର ଓ ସୁନ୍ଦରଗଡ଼ ମଧ୍ୟ ଦେଇ ଅଗ୍ରସର ହୋଇଛି। ଆଗାମୀ ଦିନରେ ମୌସୁମୀ ପ୍ରଭାବରେ ରାଜ୍ୟରେ ବର୍ଷାର ପରିମାଣ ବୃଦ୍ଧି ପାଇବ। ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ବିଜୁଳି ଘଡ଼ଘଡ଼ି ସହ ବର୍ଷା ହେବା ନେଇ 23 ଜିଲ୍ଲାକୁ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି। ମୌସୁମୀର ଅଗ୍ରଗତି ଓ ବର୍ଷା ସମ୍ପର୍କରେ ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ନିର୍ଦ୍ଦେଶିକା ମନୋରମା ମହାନ୍ତି କହିଛନ୍ତି,
1: ମନସୁନ ଆହୁରି ପ୍ରୋଗ୍ରେସ ହେଇଛି। ଓଡ଼ିଶାର ମ୍ୟାକ୍ସିମମ୍ ପାର୍ଟ କଭର ହେଇଛି ଆଉ ମନସୁନ ଲାଇନ୍ ଟି ଆମର ପାସ୍ କରୁଛି। ନବରଙ୍ଗପୁର, ବଲାଙ୍ଗୀର, ଝାରସୁଗୁଡା ଆଉ ସୁନ୍ଦରଗଡ଼ର ମ୍ୟାକ୍ସିମମ୍ ପାର୍ଟ କଭର ହେଇଯାଇଛି ଆଜି ମନସୁନ। ଆଉ କିଛି ଅଂଶ ରହିଛି ଫର୍ଦର ପ୍ରୋଗ୍ରେସ ପାଇଁ, ସ୍ଥିତି ଅନୁକୂଳ ରହିଛି। ଆଗାମୀ 7 ଦିନ ପାଇଁ ଯଦି ଆମେ ଫୋରକାଷ୍ଟ ଦେଖିବା ଆଗାମୀ 24 ଘଣ୍ଟା।
0: ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ, ନୂଆଦିଲ୍ଲୀରେ ଆସନ୍ତାକାଲି ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ପଦ୍ମ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରିବେ ରାଷ୍ଟ୍ରପତି। କେନ୍ଦ୍ର ସ୍ୱଚ୍ଛ ଏବଂ ହରିତ ବିଦ୍ୟାଳୟ ମୂଲ୍ୟାଙ୍କନ ପୁରସ୍କାର ପାଇଁ ରାଜ୍ୟର 10 ବିଦ୍ୟାଳୟ ମନୋନୀତ ଏବଂ ସ୍ନାତକ ପାଠ୍ୟକ୍ରମରେ ନାମଲେଖା ପାଇଁ ପ୍ରକାଶ ପାଇଲା ମେଧା ତାଲିକା। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଆଜି ପାଇଁ ଏତିକି।
2: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।

0: শুক্র দাদা,
1: হয় গুরুবারি,
0: জুহার দাদা, জুহার জুহার,
1: হই জুহার,
0: বস দাদা,
1: হই গা বসলি না,
0: বইলে আমার বৈঠকটা আরম্ভ করু,
1: হ্যাঁ হ্যাঁ,
0: বইলে চাষি ভাই বহন মানে আপন মানকে বি
1: জুহার,
0: আর স্বাগত আমার ক্ষেত খমার কার্যক্রম থি, বইলে দাদা,
1: হই গুরুবারি,
0: কেনতা লাগুছে কহ তো তমকে,
1: কিন কথা গুরুবারি,
0: ই আমার পরিবেশ রে রহিকা যে কেনতা লাগুছে গা,
1: কেনতারু লাগবা, দেখুছো সবু তো দিন দুনিয়া খারাপ হয়ে গলান, আর কেনতা কেনতা করমা, কেনতা চলমা, কে কেনতা রহবা দিন দুনিয়া যে ঠিক ঠিক না জনা পড়বার নাহি,
0: কেনতা হয়ে গলা যেন কহিল দাদা, কেনতা ও হেবা, দেখো আমি পরে কম্পুটর যুগর মনুষাও,
1: হই মুই কেনে মনা করলি জি,
0: দিনকে দিন আমি কেতে উন্নতি করি করি চাললান, এখেন আমকে গছ লতা বি দরকার নি পড়বার, সবু কাটিকি সারি দেলা, আর আমকে টিকি থন্ডা পবন দরকার বেলে এসি গোটে গোটে লগাই দেলা ঘরে,
1: হই আজকাল তো চাষি বাসি সবহে এসি লগালেন নি কাই,
0: কেতে আরাম লাগছে নি কাই এসি রে রহলে,
1: হই এসি রে রহলে সিনা ভাল লাগছে, হেলে তেনতা লাইন টিকে ভাগি দেছে নি, কেনতা সে সাপ তার গাতু বাহারছে নি, হেনতা পুরো ভুড় ভুড়ে কি বাহারছন জি,
0: হই দাদা বইলে তুমি বি তো এসি লগাই থিব ন,
1: নি লগাই গা, দেখুছ খরা শীত কাকর ইনে সব কাম করবার লোক ই আউ সুখ সুখিয়া বুঝিনি লগাবার নাতে বেশি,
0: হই দাদা আউ ই এসি রে যেন মানে বসুছন সেমানে জানিছন যে বাহারকে বাহারলে কেনতা লাগছিটা নি কাই,
1: হই
0: আউ আমার যেন ভাই বহেন মানে এখেন ভাবুছন যে ই তাপমাত্রাটা বড়ি গলা যে ঘরে গোটে গোটে এসি লগাই দেলে আরামসে শান্তিরে

0: দাদা
1: হই গুরুবারি
0: গীত শুনলা
1: হই হই
0: বেলে আমরি বৈঠকিটা কা চাষ বাস উপরে আইজি
1: হই কে মনা করলা জি
0: বেলে চালো চালো ই কথা কে শুনি পকোন
1: হ্যাঁ চালো শুনো
0: তো আগে জুহার আপনার পরিচয়টা দোন
2: মো না হেলা প্রভাত যাদব মো ওড়িশার সুন্দরগড় ডিস্ট্রিক্টের রাজরামপুর রে মধুগন কলোনি রাজরামপুর ব্লক
0: তো আজ্ঞা আপন পড়াপড়ি কেতে দূর করিছন
2: ম্যাডাম মো গ্রাজুয়েট হইছি
0: তো আজ্ঞা আপন তো গোপালন বি করুছন হেলে ই যে গোপালনটা কেতে বর্ষ হেলানো আরম্ভ করিছন
2: ম্যাডাম আমি গোপালন আরম্ভ করলো কোভিড টাইমে যে কোভিড আসিলা বাপাঙ্কর চাকরি প্রবলেম হেলা ঘর চাড়িবা পাই বহুত অসুবিধা হেলা সে টাইমে আমি ভাবিলু বাহার যাইকি কিছু কাম করি হেবনি আমি সে টাইমে ঘরে রইলু তারপরে আমি গোটে গো কিনিকি আনিলু সে টাইমে আমার গোপালনটা স্টার্ট করে
0: ই যে গাইটা কিনিছন সেটা জার্সি গাই না দেশি গাইটা
2: হ্যাঁ ম্যাডাম আমি জার্সি গাই রাখিছু ক্ষীর অধিক পাই
0: তো কেতেটা রাখিছন
2: এবে আমার দুইটা জার্সি গাই আছে গোটে দেশি গাই আছে আর গোটে বছরি আছে
0: আজ্ঞা তো আপন মানে এই যে গাইটা কিনিলে তো আমার যে মা ভৌণী মানে এসএচজি গ্রুপ মাধ্যমে যে লোন বাহার করি কি বিভিন্ন প্রকার ব্যবসায় করুছন কি
2: লোন নিয়েছিলে সে টাইমে 25,000 টাকা
0: আজ্ঞা
2: লোন নিয়েছিলে তারপরে আমি ধর 10,000 টাকা মিশাই দিয়ে 35,000 টাকা গাইটা নিয়ে আসি ফার্স্ট গাইটা কোভিড যে আরম্ভ হল গোটে মাস পরে
0: রহবার লাগি ব্যবস্থা কেনতা কি করিছন
2: রহিবা পাই ম্যাডাম আমার ঘর সাইড রে গোটে অলস্ট ঘর করিছু রাতি সে সেইটি রুহে আর সন্ধ্যা খাইবা টাইম রে সে বাহার গোটে আমার জামুন আছে
0: ব্যবস্থা
2: সেইটি করি রাখছি
0: তো
2: খাইবা পাই কাগজ

0: দেশি গাইয়ের কিউরিটিকে কম কিন্তু ক্ষীরও ভালো। বিনাকু দেশি গাই ম্যাক্সিমাম 8-7 liters, আর জার্সি গাইটা আমার গোটে টাইম কু 8-7 liters। এটা গোটে অ্যাভারেজ নকই, মানে তাঙ্কু খাইবা কোন খাদ্য দৌছু আমি তা উপরে সব ডিপেন্ড করে, কেমিতি রাখুছু তাঙ্কু গাধা পাধা রেগুলার করুছু কি নাই, তাঙ্কু দিনের কেতে তর মানে কোন কোন স্পেশাল অলগ অলগ খাদ্য দৌছু আমি কিরো করিয়া পাই।
1: তো আজ্ঞা, আপনি যেন গাইকে সফা সুতরা করবা লাগি যেন গধৌছন, তো সেটা নদী পোখরী নেইকরি গধেই থিসন কি আপন ঘরে গধেই থিসন?
0: না, আমি নিজে ঘরে সেট আপ করিছু তাকু গধি হবে, সিনট্যাক্স গোটে ট্যাঙ্কি লাগিছু পাইপ পানি মাধ্যমে আমি তাকু গাধা, নদী তো রাজনপুরে নাহি যিবা পাই আও নেকি গলে। ম্যাডাম এটা কহিলি আগরু আপনার কি রোড রে হ্যারাসমেন্ট হয়ে পারিব, লোকঙ্কু টিকে প্রবলেম হয়ে পারিব, আর গাড়ি ফাড়ি রোড রে চালে সে আমার তো মধুবন কলোনিটা সিটি ভালিয়া হেলানি, সেপাই আমি ঘরে সব সেট আপ করছি।
1: তো আপনি যেন ক্ষীর পাউছন সেটা ঘর ঘর বুলাইকি বিক্রি করুছন কি আমার যেন আখর পাখর ভাই বহিন মানে আসিকিরি ঘরু কিনি নেউছন?
0: আমার ক্ষীর ভালো, আমি পানি পানি মিশাও তো, সেপাই ঘর পাখ লোক এই সব নেই যাতে, তাহলে আমি দুই তিনটা অছন্তি রাজিয়া পুরো মাগরি সেট মানে সেইটু তাঙ্ক ঘর নেই যাতে পড়ে, বাকি সব তো সাইড ওয়াইড লোক যেতে অছন্তি সে মানে নেই।
1: লিটার পিছা কেতে টঙ্কারে বিক্রি করুছন?
0: আমি 45 টাকা পর লিটার, যে আসিকি ঘরে নিয়েছি আর যা ঘরে আমি যাইকি দৌছি তাঙ্ক পাই 50 টাকা পর লিটার।
1: তো আজ্ঞা, আপনি যেন কহিলে দিনরে আপন যেতকি বি গাইকে খাদ্য দৌছন, হেলে সেই সব খাদ্য আপন প্রতিদিন দেইথিসন কি তাঙ্কর রুটিন বি বদলি থিসি খাদ্যর?
0: না না, সে সব পার ডে সেমি যে কোয়ান্টিটি কিছু চেঞ্জ হবে নি অ্যাজ পার ডক্টর গাইডলাইন্স।
1: আজ্ঞা,
0: গাইর স্বাস্থ্য কেমিতি আছে তা হিসাবে তাকে খাইব দিয়া হবে, সে ডক্টর রেকমেন্ড করতে।
1: যেতবেলে আপনকর গাইর স্বাস্থ্য ভাল নিথিসি সেতবেলে আপন তার খাইবার মাত্রা বি টিকে কমাই দৌথিবে।
0: যদি স্বাস্থ্য যদি বেশি খারাপ হয়ে যাবে গাই কিছু জমা খাইব নি, সে টাইমে আমি গুড় দিয়ে খাইব পারি।
1: গুড় আউ কানা দেইথিসন?
0: গুড় পানি গুড় অয়েল ডক্টর রেকমেন্ড করতে, কিছু পাউডার পাউডার গ্লুকোজ গ্লুকোজ টাইপ ডক্টর রেকমেন্ড করতে। আর যদি স্বাস্থ্য গাই টিকে খারাপ হবে সে জমা টিকে বি খাই, সেসব জিনিস অ্যাভয়েড করার পাই আমাকে সপ্তাহ রেগুলার চেক আপ করে।
1: তো আজ্ঞা, আপন যেতেবেলে গাই রাখিছন তো এই যে আমার জীবন বিমা গাই মানকর করিছন কি?
0: না, এ ভাবুছো কারণ এবে তো তিনটা হইছে
1: মানে এই সব করবার লাগি ভাবুছন নি কে?
0: হ্যাঁ ভাবুছো, এবে ধীরে ধীরে সব রেগুলার হয়ে যায় সব পাই আমি ভাবুছো।
1: আজ্ঞা, গোপালন ছড়া এছেন আপন মানে আউ কানা কানা সব কাম ধাম করুছন কি চাষবাস করুছন আপন মানকর বাড়ি বগিচারে?
0: বাড়ি বগিচারে সবজি ফবজি হুয়ে সিজন হিসাবে।
1: বিশেষ করে আপন কেন কেন পনিপরিবা সব লগাইছিসন?
0: টমেটো লঙ্কা কোবি সিজনে হুয়ে।
1: বেলে আপন কিচেন গার্ডেন টাইপর করুছন নি কে?
0: হ্যাঁ, সেটা আমার পার্সোনাল ইউজ পাই।
1: বেলে তো আপন কে বাজার রু বেশি পনিপরিবা বি কিনি কাজে নি পড়ুথেবা?
0: পনিপরিবা এবে সব কেমিক্যাল জিনিস মিশা হচ্ছে যদি আমি নি করুছু, আর সে যে তার যে জিনিস যদি কোবি করবে কোবি র যে বচিলা সে গাই পাই।
1: আজ্ঞা,
0: সেটা আমার লাভ, সেটা ইউজ হয়ে যাচ্ছে সেটি পাই আমি করি।
1: তো আপন কে তো ই যেন রাসায়নিক সার সব বি কিনি কাজে নি পড়ুথেবা আপনকর যেন বাড়ি বগিচারে চাষ করুছন সেথি প্রয়োগ করবার লাগি যেতেবেলে গো পালন করিছন তো আপন সেই গাইর গোবর খত এই সব ব্যবহার করিকরি চাষবাস করুথিবে, বেলে আপন প্রাকৃতিক উপায়ে চাষবাস করিকরি নিজর ঘরর খাইবার লাগি কিছি পনিপরিবা বি পাই যাওছো?
0: মানে পাই যাওছো, কমপ্লিট হই পারুনি মার্কেট যাও পড়ছি, কিন্তু 70-80% আমি ঘর ইউজ করি।
1: চাষবাস আর গো পালন ছড়া আপন মানে কানা কানা করুছন? আও
0: এই তো সেটাই আমার প্রাইম জিনিসটা, কোভিড পরে যেমিতি আমি আপনাকে কইলে স্টার্টিং এ বাপন্দর চাকরি প্রবলেম হলো, এই তো সে পাই যাইছন্তি আও কোটি।
1: বেলে আপন মানে কাম বুতা করবার সঙ্গে সঙ্গে গো পালন আর চাষবাস বি করুছন?
0: আজ্ঞা।
1: তো আজ্ঞা, আপনকর পরিবারে আও কে কে সব আছেন?
0: পরিবারে বাপা আছেন, মা আছেন, আও মোতে ছাড়ি আও মো দুটা ভাই আছেন।
1: তো আজ্ঞা, আপন যেন গো পালন করুছন ইনু আপন কে লাভ মেলুছে লেখে লাগুছে কি কেনতা?
0: লাভ তো মেলুছে কিন্তু আমি সেটু বি বড় খুশি আমার কি আমি গাই মাতাঙ্কর পাখরে রহুছু তাঙ্ক সেবা করি পারুছু আও বহুত সুখী আছু।
1: আজ্ঞা, তো আপন যেন দানা পানি দৌছন খাইবার লাগি সে অনুসারে আপন যেন ক্ষীর বিক্রি করুছন সেনু লাভটা পাই যাউছন? হ্যাঁ
0: নিশ্চয় ম্যাডাম, লাভ পাউছু আও বহুত সুখী আছু, আর আমার প্রাইম জিনিসটা লাভ পাইবাটা নেই সেবা ভাবরে আমি কিনিছিলু সে কোভিড টাইমরে।
1: আজ্ঞা,
0: আও ধীরে ধীরে বড়ি চাল।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি শুনিবা যে হো চলচ্চিত্রু তেরে নাম মারহি গীতটি। গীতটি গাইছন্তি সান শ্রিয়া গোসাল এবং সরব সবরি। গীতটি রচনা করেছেন সবির অঞ্জান। তবে চলন্ত শ্রোতাবন্ধু শুনিবা যে হো চলচ্চিত্রু এই সুন্দর গীতটি।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি শুনিবা আমা প্রেমী প্রেমিটোকা আলবম্রু আউকা প্রেমিক তু গীতটি গীতটিকে গাইছেন্তি মুন্না মহান্তি এবং রচনা করছেন্তি সুনীল মহান্তি।